সংবিধান প্রদর্শন করতে পারে আগে শৈলী কৃষ্ণ আসলে সরকার কাউন হবে কৌশল।